ইদানো বরে পাল কই এ জমি চলে দিক জন মাটি মে পান পান কই জানি সি আমি জেন দিক জন মারিয়া ওর চুগ মেলানা মাওয়ার ওর মে মাটা কিবা মানি লাম মতে মিরো ইনু টাকারা নি না পতা ই গরে মর মন কুমি চুগ মেলানা দাম চো কাশ্মীর কোম্পানি নেন মো মানে এর ই গলি জন উঠে দিমো ইয়োরে ইয়োরে কে জান কথা দিয়া আমি দেনি ফোন দি জন তুমি ইয়ো মেরে গলি কই এ এরা পেই yor kama pe u yoni wontini nero nganu ja ja ta baga mere komi chuka meilana yo wa wana ne habe elo elu ja ja ta baga mere e jare no bo me mi mona da ru ye nan ya mani da jo te pe ni wen yoni ni ha baga ni si ya diga da ni wer por ko yoni chokum da ju ju yoni gor gor pe ye uyo yo te yamu kere baga la uyo komi yamu baga Come here. Are you again? Yore yore kama pei u yore un kongwe nero nga cha cha ta baga mere kume chuka meilana towa wara nera be Endo yore un cha cha ta baga mere et ya reno tuo meri mono da lu yena diya amani da hacho tembe ni wen yoni ni ya baga ni chile ya